আংকো ডায়ানা এন সাংমা মুঙা আঙা গ্রিন ইয়ার্ড হায়ার সেকেন্ডারি স্কুল দাও প্রিন্সিপাল অংইঙা ইয়া স্কুলারা রচ্ছা চিসকু সচেত স্কু ফেব্রুয়ারি যাওনি আবাছিঙা রচ্ছা চিসকু সচকু বঙা বলসিও আংকো ইয়া স্কুল খানা গতা ইয়া স্কুলনি ম্যানেজিং কমিটি মেম্বার্স রং রমনারে আংহা আরন দেখে আঙা বেবেন আঙা বক টেকে ওয়ামনা খুচা গাতনা মানজা গেনছি মাওবা আঙা জানুয়ারি যাও আরে বানা মানগেন নে খুচা কাহা আরন দেখে আংকো ইয়া স্কুল রচ্ছা চিসকু সচকু বঙানি ফেব্রুয়ারি সাত তারিখনি হেডমিস্ট্রেস ওই খাছিনা গতা আংকো ওয়ামাং ইয়ানোনা রম্বাহা আরন দেখে আঙা রচ্ছা চিসকু সচকু বঙা ফেব্রুয়ারি যাও নি ইয়ানো হেডমিস্ট্রেস নি খামকো খায়ংন আংনি রেবা ছেংমতিং বেবেন বিসারং বংজা ওয়া সময় আংনি দাও গিসকো রানি গতা দে রচ্ছাগনি সতব্রি বিসারং দোয়াছম নার্সারিওনি ক্লাস ফোর না ওয়া বলসিও ক্লাস রংকো খাইং মতং ওইংাছম নেকে ক্লাস ফোর গমকনা বাতে দালবাত কেবা সিনিয়র মোস্ট ক্লাস ওইংাছম উনো সাকচিব্রি বিসারং সান ওয়া সময় মতং ক্লাস ফোর ওংাছম নেকে বলসিয়ান টিন বিসারং বারি রোরোয়ে বারি রোরোয়ে হাজালগনি চি গথাম বলসিও বাংবাত কেবা বিসারংকো ছঙা মানহা ওয়ান হাজাল সার ছাগথাম রং গতা ও আং ফ্লাহা হাজালগনি চিগথাম বলসিও হাজাল সার ছাগথাম রং গতা বিসারং ইয়ানো এনরোলমেন্ট খো রাহা আর গে হাজালগনি চিব্রিওনি দে খোমিয়াং থাইনা গতা আবাছিংহা মাইনা ওয়া সময় স্কুল বাংএন দিংথাং দিংথাং ছনছন গবা ক্লাস ফ্রাংচিকো সংমতন প্রি ফাউন্ডেশন বা নার্সারি সেকশন রংকো খুলিয়া বাংহানি গমন ওয়াস নার্সারি ছনছন গবা সেকশন রংও স্টুডেন্ট রং উচি উচি সুয়ালাগতা দাকেমনা খুমিয়াঙাহা আর নাকি স্টুডেন্ট খুমিরোরোয় তাবসিদে ছিঙা আর ছাসনি মাঙ্গতাসান স্টুডেন্ট ইয়ানো ওঙিঙা দিবা ছিঙা বেবের আ দ ইলেভেন ক্লাস খো ছিঙা এডমিশন রানা মানগেন ওয়াং ওদে ইয়া ইলেভেন ক্লাস ও ছিঙা বাংবাদ কেবা বিসারংকো মানগেন ছিম ওদে হাইডা সাক ছাসনি সৎবুঙা রঙ না গাপেনা বা দোঙা ইয়া বলসি ইয়া একাডেমিক ইয়ার হাজালগিনি হলরকমা বলসিও এদিকে ছিঙা হাজালগিনি চিদক বলসিও হায়ার সেকেন্ডারি স্কুল খোবা ছিঙা ফুলিয়াহা ইলেভেন্থ ক্লাস খো ছিঙা হাজালগিনি চিদকনি আবা ছিঙাহা আর আবা ছিং মতং সময় ছিঙা পিসা সাকছেদ খোসান মানা এদিকে ইয়ান বলসিয়ানটি বাড়ি রো রোয়ে সাক সতপ্রিয় না ছিঙা ক্লাস ইলেভেন স্টুডেন্ট রং মানাহা নাকি দাও বেবেন ক্লাস ইলেভেন দাও খুলি ইয়া মেট্রিক এক্সাম রং সিয়ানি জামানো দে মেট্রিক রিজাল্ট মানাহানি জামানো দে ক্লাস ইলেভেন বা আবাছিং নো দে ছিঙা ইসলনি বাংবিয়া পাঠিয়ানি রং গনাং ছিঙা গ্রিন ইয়ার্ড হায়ার সেকেন্ডারি স্কুল ছিঙা গতাল গপা প্রজেক্ট খোর আবাইছাম ইয়ান নিট আর জেই আর অনেকে সি ইউ ইটি এক্সাম কো সেনা গতা জে রঙান কোচিং রে না স্কেঙাছম ওয়ারং না ছিঙা কোচিং ক্লাস রংকো বা খুলিয়েঙাহা অনেঙাহা দাও জে রঙান টুয়েলভ ফাইনাল সে নিট এক্সাম বা জেই এক্সাম কো সেগেন ওয়া এক্সাম কো সে জে রঙান চুসক না মানজাও হাছম ওয়ানদা কোবা বিসারং বা ছিনি ইয়ানো নিট কোচিং সেন্টারও নিট কোচিং কো বিলসি সানা রানা মানগেন হাইদা জে রঙান ওয়ামাং সে টুয়েলভ ক্লাস কো পাস খাই দংসুইংহা আর ওদিকে নিট কোচিং ক্লাস ও নাপনা সিংহা এবার জে রঙান নিট এক্সাম কো সে চুসকনা মানজাহা ইয়া কোচিং ক্লাস ও নাপনা গানি দংগেন সিম ওদে ওয়ামাং না ক্লাস রংকো রানা গতা ছোল কো নাং খুয়াইগেন আর ইয়া ক্লাস রংকো সোমবারনি শুক্রবার রাগেন আর শনিবার সালান্তিন থেস রাগেন ওরানকো মক থেস রাগেন আর দেখি ওমাকনি পারফরমেন্স রংকো নামাতনা গতা ওয়ামাকনা ডাকে নিয়ানি রংকো আর মাসি গিজাকো মাসি রানা গতা ওয়ামাং সিং রানা মানগেন

ইয়ান আকাশবাণী টুরা রচানি সরপ্রিগাম পয়েন্ট গিতাম সা মিটার মিডিয়াম ওয়েভ বা হাজার সা রচানি কলাচি গিতাম কিলো হার্চো না সিমং ইয়া স্টেশ নো নিকো দিংথাং দিংথাং প্রোগ্রাম রং কুক না সোনা মানিং দাল হাজাল নি কলক টক বলছি জুন চিদক তারিখ মঙ্গলবার আথামুয়া আর দাল নি গিনিক বা ট্রান্সমিশন নাক তা তুমি শেখ বা সাকান ঠিকন চাকসন বাক্সা সালাম ইয়া গিনিক বা ট্রান্সমিশন না দনসো মা দিংথাং দিংথাং প্রোগ্রাম রং কোন এসেমানা গানাতিং দোক মোয়া বাজিও শিলংনি কতাসকা বা আচকুবরং কোক নাসোগেন দোক চিবঙা বাজিও এফিন মারাক আরনি দোলনি সোলার মথেলানি রং কোক আমাতাঙ্গেন দোক কলা চি বাজিও রেডিও সিরিয়াল প্রোগ্রামো বালাম সংমানি থারিক বা সেরেজিং রোয়াল জানি গল্প বাক্স খুপা কোক নাসোগেন উনি জামানো টোকি হাউস প্রোগ্রাম কো স্নি বাজিও সিমানা গামাতাঙ্গেন স্নি কলা চি বাজিও বিবিধ বারাতি প্রোগ্রাম চেত বাজিও হিন্দি খবর রং আর চেত বঙা বাজিও ইংলিশ খবর রং খুনাঙ্গেন যে রংকন দিল্লি স্টেশনী ওতাসকাগেন সাসংগতান ইংলিশ গীত রংক সিমংনা চেত সিখং বাজিও ওতাতকেন জল জল চেত কলাচি বাজিও স্পোর্টস কেন চেত সপ্রি বঙা বাজিও হিন্দি খবর রং স্কু বাজিও ইংলিশ খবর রং স্কু চিবঙা বাজিও স্পোর্ট লাইট স্কু কলাচি বাজিও বিবিধ বরাঠি হিন্দি খবর রং সিখং বাজিও ইংলিশ খবর রং চিখং বঙা বাজিও আর বনখামে চিখং চিখং বাজিও বিবিধ বারাতি প্রোগ্রাম খাসোগেন যে রং দিল্লি স্টেশনী আতাসকাগেন ইয়ারং দালনা দনসো দিংথাং দিংথাং প্রোগ্রাম রঙা সিমং টিক টিক সানি জামানো দোক বঙা বাজিও আহন শিলংনি আতাসকা বা আচি খবর রং খাসোনামান গেন ইয়ান আকাশবাণী টুরা

ইয়ান আকাশবাণী টুরা নাসিমা ডেলিওনি ওয়াতাস কাক বা দিনতং দিনতং প্রোগ্রাম রাখ কুক নাসনা মানাহা সময় দাওয়াল নি ছখং কোলাচি বাজি ওয়াহা আর দালনা দনসমন সময় আর প্রোগ্রাম রং বাই নন বনাহা খনাতম সোহানি না নাসিমা সাকান্তিকন মাথেল বেন বক্সা ওয়ালনাম জয় হিন্দ।